শ্রোতাবন্ধু, বর্তমান খরার প্রকোপ রহিছি এবং এথিসহিত অংশুঘাতর আশঙ্কা মধ্যে রহিছি। অংশুঘাতর রক্ষা পাইবাকু হেলে আমাকু সতর্কতা অবলম্বন করিবাকু পড়িব এবং কেতোটি কথা প্রতি ধ্যান দেবাকু পড়িব। টাণ খরারে বাহারকু যাউথিলে মুন্ডকু ওদা গামুছারে ঘোড়ান্তু, ছতা চপল কলা চশমা ব্যবহার করন্তু, ঘরে টিণ বা এজবেস্টস ছাত থিলে তা উপরে নড়া বিছান্তু কিংবা ধলা রঙ্গ লেপ দিয়ন্তু। প্রচুর পরিমাণরে পানি, তোরাণী, পণা, ঘোলদহি, সরবত আদি পিয়ন্তু। হালিয়া লাগিলে ছাই ও পবন চলাচল স্থান কিংবা গছ তোলে বিশ্রাম নিয়ন্তু। কোনসি ব্যক্তিঙ্কঠারে অংশুঘাতর সন্দেহ হেলে তুরন্ত ডাক্তরখানা নেবার ব্যবস্থা করন্তু। ঢিলা হালুকা রঙ্গ ও সুতা কপড়ার পোশাক পিন্ধন্তু। দিন এগারোটারু তিনিটা মধ্যে খরার প্রকোপ অধিক থাকে, তেণু এই সময় মধ্যে টাণ খরাকু যাআন্তু নাহিঁ। বৃদ্ধ, অসুস্থ লোক, শিশু, গর্ভবতী মহিলা এবং রক্তচাপ কিংবা মধুমেহরে পীড়িত ব্যক্তি টাণ খরারে বাহারকু যাআন্তু নাহিঁ। অধিক খরা সময়রে নিয়া পাখরে কোনসি কার্য করন্তু নাহিঁ, মাদক দ্রব্য সেবন করন্তু নাহিঁ। অংশুঘাত আক্রান্ত ব্যক্তিঙ্ক দেহরে কেবে হেলে বরফ ঘষন্তু নাহিঁ। গ্রীষ্ম প্রবাহ সময়রে কেহি হঠাৎ অসুস্থ অনুভব কলে তাঙ্ক চিকিৎসারে আদৌ অবহেলা করন্তু নাহিঁ। গৃহপালিত পশুপক্ষীমানঙ্কু ছাইরে রখন্তু এবং প্রচুর পরিমাণরে পানি পিইবাকু দিয়ন্তু।

শ্রোতাবন্ধু, স্বাস্থ্যই সম্পদ। প্রত্যেক ব্যক্তি শারীরিক, মানসিক এবং সামাজিক স্তরে ঠিক রহিলে যাই আমি সুস্থ কহিপারিবা। তেবে এই ক্রমে আসন্তু জানিবা কর্কট রোগর লক্ষণ সম্পর্কে। শুখুনথিবা ঘা বা যেকোনসি পাটির ঘা, অসাধারণ রক্তস্রাব কিংবা ধলাস্রাব, স্তন অবা শরীরের যেকোনসি স্থানরে আবু দেখাযিবা, গেলিবারে কষ্ট হবা ও হজম নহবা, পূর্বরু থিবা কলাজাই বা আবুর রঙ পরিবর্তন বা আকারে অসাধারণ বৃদ্ধি, তন্টি বসিযা ও বহুদিন ধরে কাশ হবা, ঝাড়া ও পরিস্রাজিবার অনিয়মিততা কিংবা রক্তস্রাব। তেবে শ্রোতাবন্ধু, এপরি কিছু লক্ষণ শরীরে দেখা গেলে তুরন্ত ডাক্তারঙ্ক পরামর্শ নিয়ন্তু। শুনিলে প্রাতঃ সূচনা।

শ্রোতাবন্ধু, এথর কার্যক্রম সম্পর্কীয় সূচনা। আজ সকাল নটারে হিন্দি কথাচিত্র গীতর সাপ্তাহিক কার্যক্রম কথাটি গীতটি শুনবে। দিন 11:05 সম্বলপুরী গীতর কার্যক্রম ঢোলপারে বজা, কণ্ঠশিল্পী শ্যামসুন্দর সাহু, বিলাসিনী মহাপাত্র এবং তুলারাম কলেত। 11:30 খোলা ঝরকা কার্যক্রম, 12:00 বাতায়ন কার্যক্রম, দিন

যে চাহালি গেছি আমর পন কি পহলি দেছি কাকের বন লেখে খয়রে সিধা ওর ছায়ে খেই জুটে মুটুকটি গলে পড়বে নাই।

লাকালো ইটা মনর কথালু, যাহা হেলে হেবা পছে জিমিগা, যাহা হেলে হেবা পছে জিমিগা, দেউ অছে কথা ইটা মনর কথালু।

শ্রোতা বন্ধু নমস্কার। গ্রীষ্মর এই উষ্ম সকালের পবন ও হৃদয়ের অন্তঃস্থলর আসুথিবা স্পন্দন, আজির এই সকালে আপন সমস্তঙ্কু হার্দিক অভিনন্দন আসিছু, যাহা মাধ্যমে আপনক হৃদয়কু করিবাকু সংযোগ স্থাপন, সেইটি হেউচি আমার কথাটিয়ে গীতটিয়ে কার্যক্রম। শ্রোতা বন্ধু, আজির এই কার্যক্রমে আমি বিষয়বস্তু রাখিছু ভাবনা। কাহিঁকি না এই কার্যক্রম আমকু আপন মানকু ভাবনাত্মক করি থাকে। ভাবনা যাহা শব্দরে ব্যক্ত হুয়ে নি, কেবল অনুভব করা যায়। প্রীতি ব্যাকুলতা, হস খুশি, অনুরাগ বিরহ, দুষ্টতা বেদনা, এমিতি অনেক ভাবনা। আজি আমি সেই অনুভূতির শহরে বুলিবা, আখির লুহ ও ওঠর হসকু একাঠি করিবা। মু আপনকু নেই চালিবি ভাবনার এই স্বতন্ত্র পথরে। তাহলে শুনিবা এই ভাবনা উপরে পর্যবেসিত কার্যক্রমর প্রথম গীতটি। এই গীতটি কেউ ভাবনাকে পরিপ্রকাশ করুচি আসন্তু শুনিবা।

আর নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ জড়িয়ে শ্রোতা বন্ধু সময় সকাল 10:05 মূল করুচু ওড়িয়া সিনেমা গীত কার্যক্রম কার্যক্রমের পহলা গীত শুনুন সিনেমা হাকিম বাবুন কণ্ঠ দিয়েছেন অনুরাধা পোডওয়াল গীত রচনা দেবদাস ছোটরায় সঙ্গীত নির্দেশনা সরোজ পটনায়ক

পলাতক। ই সিনেমাথু বাণী জয়রামকর কণ্ঠতি শুনুনি গীত। গীত রচনা নারায়ণ প্রসাদ পটনায়ক, সঙ্গীত নির্দেশনা উপেন্দ্র কুমার।

শ্রোতা ভনী, নিহাতি আমি সমস্ত স্বপ্ন দেখু প্রত্যেক মানুষ সুখর সংসারটিয়ে পাই। তবে সুখর সংসার কহিলে আমি কোন বুঝু? সুখ সংসার কহিলে আমি কহিপারিবা যেটি পরস্পর ভিতরে থিব আত্মীয়তা, শ্রদ্ধা আও পরস্পর পরপ্রতি সম্মান। হলে আজ চারিআডে যেতবে আখি বুলে, নিহাতি আপন মানে মধ্যে সেই সহমত হেবে যে বর্তমান পরিস্থিতি বহুত ভয়ানক। দিনে আমার সংস্কৃতিরে নিজের সন্তান সন্ততিকে আশাবাড়ি বলে কুথা পিতামাতা আজ বৃদ্ধাশ্রমে, তা সহিত যদি বিচার করিবা বধূ নির্যাতনার কথা, যৌতুক জুইরে জলি যাচ্ছি কোটি নববধূ, তো পুঁ আউটি রাজরাস্তায় ধর্ষিতা হচ্ছে ঝিওটি, এইথিপাই দায়ী কি? এইথিপাই দায়ী নুহে তো হজি যাওতবা মনিষ পণিয়া। হ্যাঁ, আমি কহিপারিবা মনিষ দেহরু হজি যাচ্ছি ভালো পাইবা, স্নেহ, শ্রদ্ধা, সম্মান ভলি শব্দ সবু। আক্রোশর মনোবৃত্তি আম ভিতরে এমিতি পাশবিক ক্রিয়া করে চালিছি যে তার পরিণাম স্বরূপ আমি দেখুছি এইসব ঘটনা। তবে আজ আম ভিতরে সেই হজুথিবা সম্পর্ককু খোঁজিবার কোন আবশ্যকতা নাহি? না, নিশ্চয় আছে। আমি যদি আম বিষয়ে যদি চিন্তা করিবা, সমাজ বিষয়ে চিন্তা করিবা, তেবে নিহাতি ভাবে এই কথাটি সহিত আপন মানে সহমত হেবে যে দায়িত্ব আম সমস্তঙ্কর। আমি নিজে নিজের ভুল কোটি রহুচি যদি টিকি খোঁজিবা, অনবরত চেষ্টা করিবা,

0: শুভ সন্ধ্যা শ্রোতাবন্ধু, আজি সন্ধ্যার যুববাণী কার্যক্রমে আপনার স্বাগত জনাওছি মু আপনার আজি সন্ধ্যার যুবসাথী প্রিয়া শতপথী। কথারে অছি অ হেলদি মাইন্ড লিভস ইন অ হেলদি বডি, অর্থাৎ সুস্থ শরীর হি সুস্থ মনর প্রবাসস্থলী। সুস্থ রহিবা পাই আমাকু শারীরিক ও মানসিক স্তরে ফিট রহিবা আবশ্যক। নিয়মিত ব্যায়াম, সন্তুলিত খাদ্য ও পর্যাপ্ত বিশ্রাম আমাকু সুস্থ রাখিথায়। এক সুস্থ ব্যক্তি নিজকু ঊর্জাবান এবং আত্মবিশ্বাসী ভাবে অনুভব করে। কিন্তু আজির আধুনিক জীবনরে ফিটনেস এক আহ্বান হয়েছে। ব্যস্ত বহুল জীবনরে লোকে বাহার উত্তম খাদ্য ন খাই জঙ্ক ফুড খাওছন্তি। দীর্ঘ সময় পর্যন্ত ইলেকট্রোনিক্স গ্যাজেটস অর্থাৎ মোবাইল কম্পিউটর ধরি বসি রয়েছন্তি, যাহাদ্বারা ঠিক ভাবরে নিদ হেউনাহি। এই দুর্বল জীবনযাপন প্রণালী পাই আগকু যাই ডায়াবেটিস, হৃদরোগ ও মানসিক চাপ ভলি সমস্যা বড়ুচি। এই ফিটনেস র আবশ্যকতা বুঝিবা পাই চালন্তু শ্রোতাবন্ধু ফিটনেস কোচ বিকাশ পুটেল কো সহ শুনিবা এক সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি করিছন্তি তনুশ্রী বেহেরা।
1: নমস্কার স্যার।
2: নমস্কার ম্যাডাম।
1: আপনার আমার যুববাণীর খেল জগৎ কার্যক্রম কু বহুত বহুত স্বাগত।
2: আজ্ঞা।
1: আপনার পরিচয় প্রদান করন্তু প্রথমে।
2: মু বিকাশ পুটেল, রেঙ্গালি ফিকাজ একাডেমির ট্রেনর এবং কোচ, থ্রি টাইম অল ওড়িশা কবাডি চ্যাম্পিয়নশিপর মেম্বর এবং থ্রি টাইম অল ইন্ডিয়া ইউনিভার্সিটির এথলেটিক মেম্বর।
1: আজ্ঞা। তো আপনার কহিলেন জনে আপনার ফিটনেস ট্রেনর, আপনার কবাডি প্লেয়ার মধ্য। তো আজ্ঞা, ফিটনেস ট্রেনর ভাবরে আজ আপনার যে স্থানের পৌঁছিছন্তি সেই যাত্রার আরম্ভ কেমিতে হয়েছিল, মানে ছোটবেলার আগ্রহ থিলা না জীবনের কোনসি ঘটনা আপনার এই জায়গাকে আনি পৌঁছাইছিল?
2: না, মোর তো সেমতি কিছু নির্দিষ্ট এই লাইনে যাওয়া পাই কিছু আগ্রহ নথিলা। মোর প্রথম ক্ষেত্র থিলা মোর ডিফেন্সরে যাওয়া, কিন্তু ঘরের সমস্যা এবং পরিস্থিতি যোগু মু গোটে থর ইন্ডিয়ান আর্মিরে পাইবা সত্ত্বে বি মু সে জায়গাকে ছাড়িবা পাই বাধ্য হইলি, কাহি ঘরের পরিস্থিতি যেমতি থিলা।
1: আজ্ঞা।
2: এবং নির্দিষ্ট টাইম গোটে সময় এমতি আসিলা যেউটি কি মতে বাধ্য হেলা কি মু না মোর এবে ডিফেন্স ন হেলে মু আমার ছোট ছোট পিলা মানক পাই এবং দেশের যুবপিঢ়ি পাই মু কিছু করিবা পাই নিজকু মনে কলি।
1: এটা তো বহুত সুন্দর কথা আজ্ঞা কহিলে যে আপনার সংঘর্ষ মধ্যে রয়েছে। নিশ্চিত ভাবে প্রত্যেকটি সফলতা পছরে কিছু না কিছু সংঘর্ষ সমস্ত রয়েছে। বিনা কষ্টর তো আমাকে কৃষ্ণ মিলেনি কথারে অছি। তো আপনার যে কহিলে আপনার যে সব সংঘর্ষ রয়েছে সে সংঘর্ষ মধ্যে আপনার লড়িকি আজ এই স্থানের কেমিতে ভাবে পৌঁছলে, আজির অনুভূতি কেমিতে অছি এই স্থানকে পৌঁছি সারিবা পরে?
2: মু গোটে একচুয়ালি কইবাকু গলে প্রথমে গোটে কবাডি প্লেয়ার থিলি।
1: আজ্ঞা।
2: মোর সংঘর্ষ থিলা মু গোটে স্টেজ ম্যাচরে মোর ভালো প্রদর্শন থিলা, কিন্তু আম ওড়িশারে কহন্তিনি কি আমাকে বহুত লড়িবাকে পড়ে, সে জায়গাটি লড়ি পালিনি কাহিকি আমার কোচ মানে মো সহ থিলেনি।
1: আজ্ঞা।
2: সে ক্ষেত্রে মু ভাবিতিলি কি তারপরে মু কবাডি মু নিজকে কুইট করিবি, ধীরে ধীরে মু ফিটনেস প্রতি ধ্যান দেলি, আ মু গোটে ভালো এথলেটিক প্লেয়ার বি, এবং ধীরে ধীরে করিকি আম রেঙ্গালি অঞ্চলরে রেঙ্গালি ব্লকরে যা সব কার্যক্রম হুয়ে ফিটনেস বাবদরে হো আমার স্কুল বাবদরে হো সেইটিরে মু গেস্ট পিটি হিসাবরে সবু জায়গাকে যায়।
1: তো মানে কোনসি বি আমি কার্য করছে গোটে গুরুর আবশ্যকতা রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে, বা কোনসি এমিতি ব্যক্তি থান্তি যাহাকু দেখি কি আমি আকর্ষিত হইথাও কি এই কার্যরে আমাকু আগকু বড়িবা

0: नानी जुहार गो
1: बा जुहार जुहार लोकनाथ
0: हाँ नानी
1: हाँ बने हला तो ते भेटली वो हैं तुमर तोर संगे कथा हे जिमी बोली कि तुमर घर के भाबू थिली बोल
0: के लाई नानी
1: नहीं हेंता बनिया दिनु तोर संगे भेट घाट नै हे थई तो
0: ई खरा तर लई घर भीतर न बाहरु तो बागे लागला ई
1: हे नहीं मते कोचू नहीं नहीं मुई खरा ती तो नै बाहरु थई हेले ई जन बेलबुडिया जंता बैठकी के आसु छु तार आघो नु तुमर घर के टिके जिमी के बोली करी भाबू थिली
0: बनै दिदा जाई ती त बोला तो गलो ने खाली कहिनु जईटा मते
1: एटा तोते भेटी नेली तो फल हला मुई काई थिले कि तोते भेटमी कोतरी
0: আগরু পরে তাগর মাঝি মনে লাগিছন ই বাবদে কথা বার্তা লাগুছিলে কেচার কেচার বি হেইছিলে বলে সেমানে এক জিদিয়া লোক কাঁ করব সে টুকলির বুয়াটা মুরঝি গে দেমি বলে দেমি দেলা নারী হেলা পারি বলে কাঁ করব কো
1: কাঁ করব কত দেখ তো হেটা হেটা তো কেনতা কি হে কিছু খবর পাতি নাই দেই কে নালে তো তাকে দন মিডলি থিতাবো
0: হে থানা জহল কেতে কথা আছে
1: হ্যাঁ হ্যাঁ দেখো যেটা বন্ধ করে দেলা পরে তার বিয়া করো
0: হনে বন্ধ হানা নি
1: হেটা ঠিক কলে রে
0: আজকালি দুনিয়া কেনু কেনকে গলান আর যদি আমি যদি পাঠ পড়ি আমি যদি মহিলাকে যেতকি শিক্ষিত করে পারবা নাকি সেটা তার লাগে ঘর পরিবার চলাবলি তার লাগে একটু বতর হওয়া সুবিধা হওয়া কথা বহুত কম লোক
1: সে তো জোয়ান নিহে হুই আর সে কায় জানে এই ঘর সংসার বাবদ ঠিক কহ তো ছুয়াটে আয় সে তার ইহাদে খেলবার বুলবার বয়স আয় আর ইহাদে তাকে বিয়া করে নেবা যে ঘর যাই করে সামলাই পারবা হেনতা কথা ন আর ইথির লাগি তো দণ্ড আছে জানিছু কেতে সবু আমার আইন সবু হেইছে ইথির লাগি বলিকি যে মানে বাল্য বিবাহ করুছন সেমানকু কেতে কার্যানুষ্ঠান সেমানক প্রতি গ্রহণ করা যাইছি আর ইথির লাগি দেখতো ই যেন 1098 গুটে নম্বর নাই আছে কি হেন তুই যদি ফোন করি করি বতাই দেবুনি বেলে হেতির লাগি পুলিশ আজ্ঞা মানে পৌঁছি যাবে জি জানছো
0: থানা পুলিশ যে কথা যাইছিলা ন তারপরে ঘরর কথা তার মানে কেতে বাহার কে নেওয়া বলে আর বিয়াটা তামনে যদি আমি বাতিল করিনা সরি গলা কথা বলি
1: হ্যাঁ এটা বলি এটা এটা তার মুড়কে ঠিক বুদ্ধি ঢুকালো তুমি মানে সব যে শুন তো হেটা তো আমার তো কেতে সব আইন হচ্ছে আর সেথির প্রতি আমি সচেতন হবার কথা নেই কে যে আমার এই চাষবাসের কথা লাগমা আন্টি কে বৈঠকিন আইসছু বেলে
0: হ্যাঁ চাষবাস কথা লাগমা যে যেভে কুনুয়া কুনি দিলে তোমার ঘরে যে কুকুরা ঘিনে বলছিল বলে আমি খবর পাইছিলি যে তুই না ঢেলে না তো মতে
1: এবারে ঘিনে নাইছিল গো আমার দুপর থিলে কি নি কুকুরা এটা হেনু কুকুরা চাষ করমু বলি কি তোর দাদা নাই কইতিলে কেন হ্যাঁ
0: কেনতা হলাছ না
1: বলে হেটা নাই সে দেন দুইটা তোর মারি করি হেটা তুনতুনা করিছিলু বলতো আর আর তারপরে আর নাই রখি আর সে জহ করি কর্মা বলা বলকে সে তার বিষয়ে বনে করি জানলে কেন আর খালি আনি করি এটা ঘরে থুই দেবু যে হবা হেটা চাষ বলছন
0: নানি শুনো আজ পুরা বতরে ভেট পড়িছু
1: বুঝলি হেনতা কে
0: আজ পুরা বতরে ভেট পড়িছু জনে আমার জনে অ্যাঙ্কর সঙ্গে মুই কথা হেমি হ্যাঁ কুকুড়া চাষের পদ্ধতি ও তার বিভিন্ন রোগ ও নিরাকরণ বিষয়ে হ্যাঁ
1: বনে হেতা
0: আসলে ন আমার ডক্টর মনমিতা পরিমন ডক্টর মনমিতা পরিড়া প্রাণী চিকিৎসা অধিকারী লোহিড়া নো আছেন
1: আর
0: মুই কথাবার্তা হউছে হ্যাঁ
1: হ্যাঁ হেটা বনে হেতা তুই কথা লাগ মুই শুনুছে
0: আর তুমি শুনবো হ্যাঁ মুই বি শুনি বলো তো আর চাষী ভাই মানে বি শুনবে না
1: হ্যাঁ হ্যাঁ
0: বলা যোন শুনমা যো
1: হ্যাঁ শুনু
0: বড়ুতবার লোকসংখ্যার চাহিদা কে মেটাবার লাগি কুকুড়া উৎপাদন গোটে বহুত বড় চাষ বলিকি ইহাদে মান্যতা পাউছে এজ আমি আকাশবাণী সম্বলপুর কৃষি সংস্থার কার্যক্রমের বৈঠকটি কুকুড়া চাষ বাবদে আলোচনা করবার লাগি কুনুয়া আকারে পাইছু ডক্টর মনমিতা পরিড়া প্রাণী চিকিৎসা অধিকারী লয়ডা কুকুড়া চাষ পালন কেন্থে কি করমা সে বাবদে আইয়ঙ্ক নু আমি জানমা জুহার আজ্ঞা
2: জুহার
0: কুকুড়া ইহাদে প্রায় সবে খাউছন আর ইহা গোটে সাধারণ খাদ্য হয়ে গেলান আমার পনিপরিবা বাহান্য বলে যেতবে জনে কুকুড়া চাষ করবার লাগে চাহুছে বা কুকুড়া পালন করবার লাগে চাহুছে পহেলা আমি কেন জিনিসকে ধ্যান দেওয়া আজ্ঞা
2: ପହଲା ଦେଖୁନ୍, କୁକୁଡ଼ା ଚାଷ ଲାଗି ବହୁତ ସାରା ଜିନିଷକୁ ଧ୍ୟାନ ଦେବା ପାଇଁ ପଡ଼ୁଛି। ପ୍ରଥମେ ତ ମୁଁ କହି ରଖିବି କି ଯେପରି ଆପଣ କହିଲେ କି ବର୍ତ୍ତମାନ କୁକୁଡ଼ାର ଚାହିଦା ଅଧିକ ରହିଛି, ପନିପରିବା ତ ଆମେ ଖାଉଛେ କିନ୍ତୁ ଆମକୁ ପୁଷ୍ଟିସାର ଜାତୀୟ ଖାଦ୍ୟର ମଧ୍ୟ ଅଭାବ ରହିଛି। ପୁଷ୍ଟିସାର ଜାତୀୟ ଖାଦ୍ୟ ଖାଇବା ପାଇଁ ଆମକୁ ପ୍ରଥମେ ମାଂସର ଆବଶ୍ୟକତା ଅଧିକ ରହିଛି। ମାଂସ ମଧ୍ୟରେ ଆମେ ମୁଖ୍ୟତଃ ଛେଳି ମାଂସ ଖାଇବା ପାଇଁ ଟିକେ ବେଶୀ ଆମର ଆଶା ଥାଏ, କିନ୍ତୁ ଛେଳି ମାଂସର ଚାହିଦା ଅନୁସାରେ ଆମେ ତାର ଆବଶ୍ୟକତାଟାକୁ ପୂରଣ କରିପାରୁନାହିଁ। ସେଥିଲାଗି କୁକୁଡ଼ା ଚାଷଟି ଏତେ ଅଧିକ ମାତ୍ରାରେ ବର୍ତ୍ତମାନ ବ୍ୟାପକ ରୂପେ ଚାଲିଛି, କାରଣ ଏହା ଛେଳି ମାଂସଠୁ ସୁଲଭ ମୂଲ୍ୟରେ ଏହା ମାଂସର ବା ପୁଷ୍ଟିସାର ଜାତୀୟ ଖାଦ୍ୟର ଆବଶ୍ୟକତାଟାକୁ ମେଣ୍ଟେଇ ପାରୁଛି ଲୋକମାନଙ୍କ ମଧ୍ୟରେ।
0: ଆଜ୍ଞା, ଆମେ ଯେତେବେଳେ କୁକୁଡ଼ା ଚାଷ କରବାର୍ ଲାଗି ଯାଉଛୁ ଆଜ୍ଞା, ସବୁନୁ ବଡ଼ କଥା ହେଲା କୁକୁଡ଼ା ଲାଗି ଗୋଟେ ଘର ବନାବାର୍କେ ପଡ଼ବା, ବୋଲେ ସେ ଘରଟା ଆମେ କେନାକରେ ବନାମା? ସେ
2: ଭୁଲ ଥିବା ଯୋଗୁଁ ହିଁ ମୁଖ୍ୟତଃ ହୋଇଥାଏ। ତେଣୁକରି କୁକୁଡ଼ା ଘର ମୁଖ୍ୟତଃ ପୂର୍ବ ପଶ୍ଚିମ ଦିଗରେ ରହିବା ଦରକାର। ପୂର୍ବ ପଶ୍ଚିମ ଦିଗରେ ଯଦି କୁକୁଡ଼ା ଘରର ଲମ୍ବାଟା ରହୁଛି, ତାହେଲେ ଉତ୍ତର ଦକ୍ଷିଣ ଦିଗରୁ ପବନଟା ଏପଟ ସେପଟ ପ୍ରବାହିତ ହୋଇପାରିବ କୁକୁଡ଼ା ଘର ମଧ୍ୟ ଦେଇ, ଯାହାଫଳରେ କୁକୁଡ଼ାମାନଙ୍କର ସେଇ ମଳମୂତ୍ର ସେଇ ଗନ୍ଧରୁ ଯେଉଁ ଜୀବାଣୁ ଭୂତାଣୁ ଜନିତ ରୋଗ ଗୁଡ଼ିକ ହୋଇଥାଏ ତାହାର ପରିମାଣ ବହୁମାତ୍ରାରେ ହ୍ରାସ ପାଇଥାଏ। ଦ୍ୱିତୀୟ କଥା ହେଉଛି କୁକୁଡ଼ା ଘରଟି ନିହାତି ଉଚ୍ଚା ଜାଗାରେ ଥିବା ଦରକାର, କାରଣ ଆମର ପାଣି ସନ୍ତସନ୍ତିଆ ଜାଗାରେ ଯଦି କୁକୁଡ଼ା ଘରଟି ରହିବ ତେବେ ବହୁତ ପ୍ରକାରର ରୋଗ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। କୁକୁଡ଼ା ଘର ଆମେ ଯେବେ କରିବା ସେତେବେଳେ ଆମେ ମୁଖ୍ୟତଃ ମୁଖ୍ୟ ରାସ୍ତା ଏବଂ ଜନବସତିଠୁ ଆମେ 500 meters ଦୂରରେ କରିବା ନିହାତି ଆବଶ୍ୟକ ଅଟେ। କୁକୁଡ଼ା ଘର ଯେତେବେଳେ ଆମେ କରିବା, ମନେକର ଆମେ 500 କୁକୁଡ଼ା କରିବା, ସେତେବେଳେ ଆମକୁ ଗୋଟେ ଜିନିଷ ଲକ୍ଷ୍ୟ ରଖିବା ପାଇଁ ପଡ଼ିବ, ଗୋଟେ ସ୍କୋୟାର ଫିଟ୍ ଜାଗା ପର୍ କୁକୁଡ଼ା ଦରକାର ଅଛି। ସେହି ଅନୁସାରେ ଆମେ ଘରଟା କେତେ ଆକାରର କରିବା ସେଇଟା ଆମେ ନିର୍ଦ୍ଧାରିତ କରିପାରିବା। କୁକୁଡ଼ା ଘର ମନେକର ଆମେ 3000 କୁକୁଡ଼ା କରିବା, କିନ୍ତୁ ସବୁବେଳେ ଏଇ ଗୋଟିଏ ଜିନିଷ ମନେ ରଖିଥିବେ କି ତାର ପ୍ରସ୍ତଟି କେବେ ହେଲେ 25 feet ଅଧିକ ହେବ ନାହିଁ। ଯଦି 25 feet ଅଧିକ ରହୁଛି ତାର ପ୍ରସ୍ତଟା, ତାହେଲେ କୁକୁଡ଼ା ଘର ଭିତରରେ ବାୟୁ ପ୍ରବାହ ଭଲସେ ହେଇପାରିବ ନାହିଁ ଏବଂ ସେଥିରେ ବହୁତ ଗୁଡ଼ିଏ ରୋଗ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି।
0: ଆଜ୍ଞା, ଆମେ ଯେତେବେଳେ ବ୍ରଏଲର କୁକୁଡ଼ା ପାଳନ କରୁଛୁଁ ଆଉ ଯେତେବେଳେ ଦେଶୀ କୁକୁଡ଼ା ପାଳନ କରୁଛୁ, ଏ ଦୁଇ ପ୍ରକାର କୁକୁଡ଼ା ଲାଗି ଆମେ ସେ ମାପଟା ଅଲଗା ଅଲଗା ରହିବା କି ସମାନ ରହିବା?
2: ନାଇଁ ଆଜ୍ଞା, ସମାନ ରହିବ। ସେ ବ୍ରଏଲର ହଉ କିମ୍ବା ଦେଶୀ ହଉ, ମୁଁ ଘରର ଆକାର ବିଷୟରେ ବୁଝେଇବାକୁ ଚାହୁଁଛି କି ଘରଟି ଆମର ଯେଉଁ ହବ, ମୁଁ କହିଲି ପୂର୍ବ ପଶ୍ଚିମ ଦିଗରେ ହବ, ଉତ୍ତର ଦକ୍ଷିଣ ଦିଗ ଯେଉଁଟା ରହିବ ଆମର, ଆପଣ ଗୋଟେ ଫିଟ୍ ଯାଏ ହିଁ କାନ୍ଥ ଉଠେଇବେ
0: ଆଜ୍ଞା
2: ସବୁବେଳେ, ଆଉ ତା ଉପରକୁ ତାର ଜାଲି ପିଟିଦେବେ ତାକି କୁକୁଡ଼ା ଘର ଭିତରେ ପବନ ପ୍ରବାହ କରିପାରୁଥିବ ଏବଂ କୁକୁଡ଼ାମାନେ ମଧ୍ୟ ବାହ୍ୟ ଜନ୍ତୁ ଯେମିତିକି ସାପ ହେଲେ ମୂଷା ହେଲେ ଇତ୍ୟାଦି ଜନ୍ତୁମାନଙ୍କୁ ମଧ୍ୟ ସୁରକ୍ଷିତ ରହିପାରିବେ। ଏହିପରି ବିଭିନ୍ନ ଜିନିଷ ରହିଛି, ବାୟୁ ଚଳାଚଳ ରହିଲା, ଆମର ସୂର୍ଯ୍ୟ କିରଣ ପଡ଼ିବା ରହିଲା, ଖାଦ୍ୟପେୟ ରହିଲା, ବହୁତ ଜିନିଷ ରହିଛି ଯାହାଫଳରେ କୁକୁଡ଼ାମାନଙ୍କର ରୋଗକୁ ଆମେ ପ୍ରତ୍ୟାୟତ କରିପାରିବା।
0: ଏଇଟା ତ ଗଲା କୁକୁଡ଼ା ଯେନ୍ ଘରେ ଆମେ ରଖମା ସେ ଘର କେନ୍ତିକିରି ବନାମା, କେତେ ଉଷାର ହେବାର କଥା, କେତେ ଲମ୍ବା ରହିବାର କଥା, କେତେ ପବନ ଆନା ଜାନା କରୁଥିବାର ଲାଗି କେନ୍ତା ବ୍ୟବସ୍ଥା କରମା, ସେ ବାବଦେ କହିଲେ। ଏହାଦେ ଆମେ ସାମାନ ପତ୍ର ଯେନ୍ ଅଛି, ଆମର ଯେନ୍ ଉପକରଣ ଗୁଡ଼ାକ ଅଛି, ସେଟା କାଣା କାଣା ଲାଗ୍ସି, ଆମେ କେନ୍ କେନ୍ ଜାଗାରେ ସାର୍ ବ୍ୟବହାର କରମା, କେନ୍ତିକିରି ବ୍ୟବହାର କରମା, ସେ ବାବଦେ ଟିକେ କହିବେ।
2: କୁକୁଡ଼ାମାନଙ୍କ ଲାଗି ବହୁତ କିଛି ଉପକରଣ ତ ଲାଗି ନାହିଁ, ସେମାନଙ୍କ ଲାଗି ଗୋଟେ ରହୁଛି ଆମର ଯେତେବେଳେ କୁକୁଡ଼ା ଆସୁଛନ୍ତି
0: ଆଜ୍ଞା
2: ଚିଆ, ସେତେବେଳେ ଆମେ ଗୋଟେ ବ୍ରୁଡର ରଖିଥାଉ। ବ୍ରୁଡର ଗୋଟେ ଗୋଲାକୃତି ଜିନିଷ ଅଟେ, ତା ମଧ୍ୟରେ କୁକୁଡ଼ା ଚିଆମାନେ ରୁହନ୍ତି ଆଉ ବଲ୍ବ ଜଳେଇକିରି ସେମାନଙ୍କୁ ଉଷୁମ ତାଙ୍କର ତାପମାତ୍ରାକୁ ଅଧିକ ରଖାଯାଏ। ଏହା ଶୀତଦିନେ ମନେକର ଯଦି ଆମେ କୁକୁଡ଼ା ଚିଆ ଆଣୁଛେ ସେମାନଙ୍କ ପାଇଁ ବହୁତ ଉପଯୋଗୀ ହୁଏ, କାରଣ ସେମାନଙ୍କୁ ଅଧିକ ତାପମାତ୍ରା ଟିକେ ଦରକାର ଥାଏ। ଏଇ ବ୍ରୁଡର ଦ୍ୱାରା ସେମାନଙ୍କୁ ତାପମାତ୍ରା ଠିକ୍ ଭାବରେ ମିଳିପାରେ। ତାପରେ ଯେଉଁ ଖାଦ୍ୟ ଦେବେ ଆପଣ, ତାର ଲାଗି କୁକୁଡ଼ାମାନଙ୍କୁ ଦାନା ପାତ୍ରଟେ ଦରକାର ପଡ଼ିବା, ସେମାନଙ୍କର ଅଲଗା ପ୍ରକାର ଦାନା ପାତ୍ର ରହିଛି ଯେଉଁଥିରେ କି ଖାଦ୍ୟ ଦେଲେ ସେମାନଙ୍କ ଦ୍ୱାରା ଖାଦ୍ୟ ନଷ୍ଟ ହେବାର ସମ୍ଭାବନା କମ୍ ରହିଥାଏ। ଆଉ ସମସ୍ତେ ଯେହେତୁ ଚିଆଁ ସଂଖ୍ୟା ଅଧିକ ହୁଏ ଆଉ ପାତ୍ର କମ୍ ଥାଏ, ତ ସେଇ ଦାନା ପାତ୍ର ଦ୍ୱାରା ସମସ୍ତେ ଉତ୍ତମ ରୂପେ ଖାଦ୍ୟ ପାଇପାରନ୍ତି। ସେହିପରି ପାଣି ପାତ୍ରର ମଧ୍ୟ ବ୍ୟବସ୍ଥା ରହିଛି। କୁକୁଡ଼ା

0: that diet and lifestyle diseases are reduced. What's the role of sugar? Are you looking to reduce its impact? How are you going about doing it at your level?
1: Yeah, basically, as Dr. Priyanka has mentioned, now we have low GI rice. So very recently, now we have developed low GI maize as well. So low GI essentially means it takes more time for digestion in the human gut. So the availability of the sugar to the blood will be slowly done rather than rapidly enhancing the level of sugars. So we have several breeding methods to develop high yielding, low GI rice or low GI maize, or for that matter, low GI other crops as well. So we have definitely some genes which are known for that. And so we'll try to transfer those genes from the donor to our required varieties. And therefore, we will reduce, or rather, I would say, will increase the resistant starch part of it, so that the GI or the glycemic index is reduced as compared to the higher ones, which is available in current varieties.
0: Well, taking a cue from what the Agriculture and Farmers Welfare Minister Shivraj Singh Chauhan said, food being the medicine with the right approach. It's time for us to thank both our experts, Dr. Priyanka Bansal with ICMR and Dr. Firoz Hussain with IARI. For giving us such an in-depth understanding of the Sehat mission, where strengthening of public health is through prevention and awareness, launched in this joint initiative by ICMR and ICAR. Thank you.
2: Thank you.
1: Thank you.
0: Listeners, you can also listen to this program on our mobile app, News on AIR, and our YouTube channel, News on AIR Official.
3: Insights.
4: শ্রোতাମାନେ আকাশবাণী দিল্লি কেন্দ্রর প্রচারিত কার্যক্রম শুনুথিলে আকাশবাণী সম্বলপুর এথর শুনন্তু সম্বলপুরী মুখ্য সংবাদ
5: আকাশবাণী সম্বলপুর মুখ্য খবর সঙ্গে মুই আশুতোষ পাণিগ্রাহী নয়াদিল্লির ব্রিক্স বৈঠক অবসরে প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ কলে ভিন ভিন দেশের বৈদেশিক মন্ত্রী তিন নম্বর ভোটর তালিকা সংশোধন প্রক্রিয়াকে নেই ঘোষণা কলে নির্বাচন কমিশন ই ক্ষেপে সামিল হবে ওড়িশা সহিত ষোলটা রাজ্য আর তিনটা কেন্দ্রশাসিত অঞ্চল পাঁচটা দেশকে বিদেশ গস্ত সময়াতি আগামীকাল ইউএই রাষ্ট্রপতিঙ্ক সঙ্গে সাক্ষাৎ আলোচনা করবে প্রধানমন্ত্রী আমেরিকার রাষ্ট্রপতি আর চীন প্রতিপক্ষঙ্ক ভিতরে বেজিং নেইছে সকারাৎমক আলোচনা হোয়াইট হাউসর সূচনা দেশে বহুটি অশোধিত তেল এলপিজি আর প্রাকৃতিক গ্যাসর উপলব্ধতাকে সুনিশ্চিত করবার লাগি নিয়া যাইছে প্রভাবশালী পদক্ষেপ কেন্দ্র সরকারঙ্কর সূচনা অহমদাবাদ আইআইএম কোর্ডিনেশন ফোরম বৈঠকতে যোগ দেলে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্যে আইন শৃঙ্খলা স্থিতিকে নেইকি মুখ্যমন্ত্রীঙ্কর অধ্যক্ষতান হল বৈঠক অপরাধীমানকর বিরোধন শূন্য সহনশীলতা নীতি অপনাবার লাগি দিয়াগলা জোর পশ্চিম এশিয়া পরিস্থিতি লাগি সাধা হিসাবে পালন করা যাবে রাজ্যে বিজেপি সরকারের দুই বর্ষ পূর্তি উৎসব পুরীনু কোরাপুটকে চালবা নয়া এক্সপ্রেস ট্রেন সপ্তাহ তিন দিন চালবা এই ট্রেন এপার্টমেন্ট পঞ্জীকরণকে সরল করবার লাগি রাজ্যে জারি হেলা সংশোধন অধ্যাদেশ এপার্টমেন্টর সাধারণ ক্ষেত্র আর সুবিধামানকর লাগি লাগবা ৫০,০০০ টাকার স্টাম্প ভুবনেশ্বর হয়েছে ওড়িশা হস্তশিল্প চিঠা নীতি ২০২৪ পরামর্শদাতা কর্মশালা ঝারসুগুড়ানু ভুবনেশ্বর আর হায়দ্রাবাদকে আবার ৩১ তারিখ মূল হবা বিমান সেবা নয়া সম্বলপুর বিষয়ে আজ হয়েছে গোটে গুরুত্বপূর্ণ বৈঠক সময়সীমা ভিতরে যোজনা প্রস্তুতি আর বিশেষজ্ঞ কমিটি গঠনকে দিয়াগলা জোর বৌদ্ধ জেলার ১১ নম্বর কৃষি জনগণনা তথ্য মঞ্জুরি লাগি হয়েছে জেলাস্তরীয় সমন্বয় কমিটি বৈঠক সুবর্ণপুর জেলার পঞ্চায়েতরাজ সাধন কেন্দ্র উদ্ঘাটন করছেন পঞ্চায়েতরাজ আর পানীয় জলমন্ত্রী রবিনারায়ণ নায়ক দেবগড় জেলার হয়েছে বেটি পড়াও বেটি বচাও জেলাস্তরীয় সমন্বয় সমীক্ষা বৈঠক আইপিএল ক্রিকেটটি পঞ্জাব কিংসর দুই স্বর্ণ জবাবটি অত্যন্ত ৬১ রন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবার ২৪ ঘণ্টা ভিতরে চড়ক মারিকি বর্ষা হওয়া বলে রাজ্যের ১৫টা জেলাকে সতর্ক সূচনা দিয়েছে পানিপাগ বিভাগ এছনের মুখ্য খবর শেষ হল ইতার উত্তরের মুখ্য খবর শুনিপারবে রাতে
4: সাহিত্য পত্রিকার কার্যক্রম ত্রিধারা উপস্থাপনা এবং প্রযোজনা সন্তোষ পিং